সুপ্রভাত সুদেহ এফএমএন্ট্রা 102.9 MHz এর আমি আপনার সঙ্গে বলতাহ আকাশবাণী বীরকেন্দ্র অরুণ। আজ শুক্রবার ভারতীয় সৌদিনাঙ্ক 4/1/1948 অর্থাৎ 26 জুন 2026 আমচা প্রাতকালীন প্রসারণ সভেমধ্যে আপনার সর্বাঞ্চ মনপূর্বক স্বাগত। সভেজি সুরুয়াত করুয়া মঙ্গল ধ্বনিনা।